0: নয় দশমিক পাঁচ অনুত নয় দশমিক হাত লাখান্ড রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব পাসবরু দেখাই
2: বেলাব ওব ভেত গিন আবি
3: বার্তা পিট বার্তা কবনি কোটি আটে এনএলবি দানাড়ে দহনে লুতরাইয়ে প্রতি সংবর্ধনেট তেমন্ত শক্তিয়ক বিমিন ওবাত দিনবা রটাত দিনবত দানা নিদহনে বিলদি দিন ওবাত কোটিপতি কুওয়ান